0: সৃষ্টিয়ে তেনে এখন নাটকই সেই মই ভাবোঁ এখন সার্থক নাটক।
1: আপনার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি সম্পর্কে আপনার মতামত?
0: ও এইটু বড় অল্প ফুলিয়া হব বা একেবারে চুটিকেও করে পেলাব পার। প্রাপ্তি জীবনত নিশ্চয় হয়েছে, কারণ এটা মোৰ 76 বছর হল, 76 বছরত একই নাপালো বলে মো কব নো, যথেষ্ট পাইছো জীবনত। মোর সংসার ভালেই, মোর দুটা লড়াছালী সিহতর ভালদরে সংস্থান হয়েছে, দুইটাই ভাল চাকরি বাকরি করে, নাতি নাতিনী হয়েছে, সিহতো ভাল পড়াশোনাত বড় ভাল, চোকা ফার্স্ট হয় সেকেন্ড হয়, আর পরিবার সংসারখনও মোর সুখর সংসারই হয়ে আছে। গতি ব্যক্তিগতভাবে মোর প্রাপ্তি হয়েছে, বা মোর ভাই ককায় সকলো লৈ পেলাই যখন সংসার সেইখিনি যেখানে প্রাপ্তি পাইছো সেইখিনি মোর প্রাপ্তি হয়েছে। তারপরে ধরা এইবর বটা বিলাক পুরস্কার এনে ধরনের এইবিলাকও পাইছো, সেইবিলাকৰ স্বীকৃতি, তার মাজেরে মোর যে স্বীকৃতি, মোর সৃষ্টি কর্মর যেখানে স্বীকৃতি লাভ পাইছো সেইখিনি নিশ্চয় মই প্রাপ্তি বলে ধরেছো। এখন যেতিয়া তোমার আশীর্বাদ রং উপন্যাসখনের ফর্মেলি তার মানে তেওঁলোকৰ সঞ্চালকৰ পৰা সচিবৰ পৰা চিঠিখন অহার দুমাহ আগতেই বিচারক মণ্ডলীর এজনে যেতিয়া মোলে টেলিফোন করলে, শর্মা আপুনি এবার সাহিত্য একাডেমি পাইছে, নীলমণি ফুকনে কয়ে দিছো আর, যেতিয়া মোলে টেলিফোনটো করলে যে আপুনি এবার সাহিত্য একাডেমির বেটা পাইছে আশীর্বাদ রঙের কারণে, সেই প্রাপ্তিটো মানে সেই যে মোর প্রাপ্তি সেইটো মোর বিয়ন মই কল্পনা করা নাছিলো। সেই তেনে ধরনের প্রাপ্তি যেখানে জীবনত ঘটিছে সেইখিনি অতি মোর সুখদায়ক, মানে বহুতো মই কিছু প্রাপ্তি ধরা মই আশা করছো সেইমতে হয়েছে, আর কিছু প্রাপ্তি মই আশাতীত আশা করা নাই। মই সাহিত্য একাডেমির বটা পাম বলে একেবারেই সমূলি মই কল্পনা করা নাছিলো, বা শেহতীয়াকৈ সেইদিনাখন মই যেটো অসম উপত্যকা বটা পালো সেইটোও মই একেবারে ভবা নাছিলো, আর বহুতো পাবলগা মানুষ আছিল। এই যে প্রাপ্তির সংবাদটো যেতিয়া আহে আর আগতীয়াকৈ পাও আন ফর্মেলি ওলোৱাৰ আগতে, সেইখিনি প্রাপ্তি সেই মুহূর্তটোত যেখিনি মোর মনত যেটো প্রতিক্রিয়া হয় সেই প্রাপ্তিখিনি সঁচাকৈয়ে জীবনের প্রাপ্তি বলে, সার্থক প্রাপ্তি বলে ভাবো। আর অপ্রাপ্তিও আছে যথেষ্ট, আর অপ্রাপ্তিখিনি মই মোর পার্থিব জীবনের, মোর সাংসারিক বা পার্থিব জীবনের অপ্রাপ্তিত মই গুরুত্ব দিয়া নাই তেনে ধরনের, বা তেনে ধরনের অপ্রাপ্তির কথাও নাই। কিন্তু ধরা অপ্রাপ্তি এনে ধরনের কেতিয়া ভাবো যে মোর ভাল কেটামান কবিতা লিখিব নোৱাৰিলো, মই এখন কবিতার সুন্দর কিতাপ উলিয়াব পৰা নাই এতিয়ালৈকে, সেইটো এটা অপ্রাপ্তি হয়ে আছে ধরা। মই এনে ধরনের এজন কবি যদি হব পাইলোহেঁতেন, আমার নবকান্ত বৰুৱা, নীলমণি ফুকন, তেওঁলোক দুজনকে ধরছো, বাকি সকলের মই মানে অসমীয়া সাহিত্যর শ্রেষ্ঠতম এই দুজনেই কবিক মই আটাইতকৈ গুরুত্ব দিও বলে মই স্বীকার করো, মই মানি মানু যে নবকান্ত বৰুৱা, নীলমণি ফুকন, তেওঁলোকৰ নিচিনা মই যদি হব পাৰিলোহেঁতেন কেতিয়াবা, এনে ধরনের কিছু চিন্তায় সেইবিল অপ্রাপ্তি বলে কব পারো।
1: অরুণ দা, সাম্প্রতিক রাজনীতি সম্পর্কে আপনার মতামত কি?
0: এই সম্পর্কে আগেও মই দুই এঠাত এটা ইয়ার উত্তর দিবলগা হয়েছে, মই নিজের ভাষারে নকই মই এটা উদ্ধৃতিতে তোমাক উত্তরটি দিব খুঁজছো। ফরাসি অস্তিত্ববাদী লেখক এলবেয়ার ক্যামুর মতে তেওঁ কৈছিলে, পলিটিক্স ইজ শেপড বাই মেন উইদাউট আইডিয়েলস এন্ড গ্রেটনেস অফ মাইন্ড, মেন উইথ গ্রেটনেস ইন মাইন্ড ডু নট গো ইন ফর পলিটিক্স। তারপিছতে ইংল্যান্ডর প্রাক্তন প্রধানমন্ত্রী জন মেজরে নিজে এজন রাজনৈতিক ব্যক্তি হয়েও, এজন প্রধানমন্ত্রী হয়েও কৈছিলে যে তৃতীয় শ্রেণীর মানসিকতার মানুষে রাজনীতির পথ গ্রহণ করে। এই কথাখিনি সম্পূর্ণ সত্য নহলেও, কেমুয়ে বা জন মেজরে যেখানে কথা কৈছে সম্পূর্ণরূপে সত্য নহলেও আংশিকভাবে কিন্তু সঁচা, সেইটো মই কব খোঁজো।
1: আপনার মানে রাজনীতি সম্পর্কে আপনার মতামত জানেন?
0: সাম্প্রতিক যেটা রাজনীতি যেবিলাক
1: এটা সাম্প্রতিক অসমর পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে আপনি কি কয়?
0: সেইটো বহু ক্ষেত্ৰত ড্ৰয়িং ৰুম ৰাজনীতি চলি আছে, ড্ৰয়িং ৰুম তাৰ সমাধান এইবিলাক বহুত ড্ৰয়িং ৰুমত চলি আছে। সেইদৰে হ'লে নহ'ব, গোটেই অসমৰ গোটেই ৰাইজখিনি, কিছু আভাস পোৱা গৈছে গোটেই ৰাইজখিনি, গোটেই সমাজখনৰ, সামগ্ৰিকভাৱে গোটেই সমাজখনৰ মানসিকতাত সেই সচেতনতা বোধটো আহিব লাগিব যে আমাক পৰিৱৰ্তন লাগে। আৰু যিবিলাক পৰিস্থিতি চলি আছে, বন্দুকৰ, বিপ্লৱৰ নামত বন্দুকৰ যিটো তেওঁলোকে গ্ৰহণ কৰিছে, সেইটোৰ পৰিৱৰ্তন হ'বই লাগিব। অৱশ্যে মই ব্যক্তিগতভাৱে ধৰা মোৰ এইখিনিতে মোৰ লগত তুমি যেতিয়া কথা পাতিছা, মোৰ বিষয়ে জানিব খুজিছা, মই এইখিনিতে ক'ব খোজোঁ যে এনেধৰণৰ প্ৰতিকাৰৰ কথা এটা ভাবিয়েই মই এখন নাটক লিখিছিলোঁ, অন্য এক অধ্যায়। তাত এই সমাধানৰ উত্তৰ আছিলে, মই সমাজখনক কেনেকৈ এই সমস্যাৰ লগত জড়িত কৰাৰ কথাটো তাত আনিছোঁ। সমাজখনে বিচাৰিব লাগিব যে বন্দুক লাগে নে নালাগে। দুটামান ডেকা গোট খাই পেলাই বন্দুক কিছু গোটাই পেলাই টকা লৈ পেলাই, মানুহৰ পৰা টকা লুট কৰি লৈ পেলাই বন্দুক কিনি পেলাই এটা কেইজনমান ডেকা বা সংখ্যা বহুত হৈছে এতিয়া, তেওঁলোকে গৈ তেনেকৈ কৰিলে নহ'ব। যিহেতু আমি বুৰঞ্জীলৈ যদি চাওঁ, ৰাছিয়ান বিপ্লৱ, ফ্ৰান্স ফৰাচী বিপ্লৱ বা আমাৰ ভাৰতৰ বিপ্লৱ, তাৰ প্ৰকৃতিবিলাকলৈ চাওঁ, প্ৰথম ৰাছিয়াৰ বিপ্লৱত বন্দুক লাগিছিলে, কিন্তু পিছত যোৱা 10 বছৰ আগতে যিটো তেওঁলোকৰ সনলি হ'ল তাত তেওঁলোকে বন্দুক লোৱা নাই। ফৰাচী বিপ্লৱত বন্দুক আছিলে, ভাৰতৰ বিপ্লৱত বন্দুক আমি লোৱা নাছিলোঁ। এই এখন গোটেই সমাজখনে বিচাৰিব লাগিব বন্দুক লাগে নে নালাগে, এইদৰে হ'লেহে হ'ব। মই এই কথাটো তাত মোৰ অন্য এক অধ্যায় নাটকখনত কৈছিলোঁ। এই পৰিস্থিতি যেতিয়া আহিব তেতিয়াহে আমাৰ পৰিৱৰ্তন হ'ব। আৰু এই এতিয়া কিন্তু এনে এটা স্বাক্ষৰুদ্ধ অৱস্থাত আমি গোটেই জাতিটোৰ জীৱন বৰ্তি থাকিব নোৱাৰে।
1: অৰুণদা, আপোনাৰ শেহতীয়াভাৱে ধাৰাবাহিকভাৱে প্ৰকাশ হৈ থকা সংকল্প উপন্যাসখন হয়তো শেষ হৈ আহিছে।
0: অঁ, এই মাহতে, এই অহা মাহত যিটো ইছ্যু ওলাব তাতে শেষ হ'ব।
1: তাৰপিছত আপোনাৰ পৰিকল্পনা কি?
0: পৰিকল্পনা নিশ্চয় আছে, ইমান দিনে লেখা মেলা কৰি আছোঁ যেতিয়া সেইটো এটা অভ্যাসত পৰিণত হৈছে, গতিকে আৰু দুই এখন নাটক বা উপন্যাস লেখাৰ পৰিকল্পনা আছে। বিশেষভাৱে মই এখন নাটক লেখাৰ কথা ভাবি আছোঁ চিত্ৰলেখাক লৈ পেলাই, চিত্ৰলেখাক মূল নায়িকা কৰি পেলাই। জ্যোতি আগৰৱালাৰ চিত্ৰলেখা উষা মূল নায়িকা আছিলে এইখনত, কিন্তু মই চিত্ৰলেখাক অনিৰুদ্ধৰ লগত তেওঁলোকৰ প্ৰেম দেখুৱাই পেলাই এখন কাব্য নাটক লেখাৰ কথা ভাবি আছোঁ। আৰু এখন মোৰ ককা শহুৰ কৰ্মবীৰ চন্দ্ৰনাথ শৰ্মা, তেওঁৰ জীৱনটো ইমান ঘটনা বহুল, ইমান 32 বছৰ বয়সত তেখেত ঢুকাইছে, কিন্তু অসমৰ ৰাজনীতিক তেওঁ জীয়াই থকা হ'লে একেবাৰে বেলেগ ধৰণৰ এটা ৰূপ দিলেহেঁতেন। যথেষ্ট ঘটনা তেওঁৰ জীৱন, বহুল তেওঁৰ জীৱনটো, নাটকীয় জীৱন মানে, সেইখন এখন নাটক লেখাৰ কথা ভাবি আছোঁ। আৰু উপন্যাসো লেখাৰ কথা ভাবি আছোঁ দুই এখন। কিন্তু কথা হৈছে কমল, মই এটা ছাঁ দেখিবলৈ আৰম্ভ কৰিছোঁ। তুমি ভাবিছা কিহৰ ছাঁ? তুমি অনুমান কৰা কিহৰ ছাঁ মই 76 বছৰ বয়সত কিহৰ ছাঁ দেখিব পাৰোঁ?
1: সেইটো
0: হৈছে মৃত্যুৰ ছাঁ। এই ছাঁটোৱে লাহে লাহে মোক, মই কি লিখিব পাৰি, মোৰ জীৱনৰ মেঘনাম উপাসখন কেতিয়া হ'ব, লিখিব পাৰিম নে, সন্দেহ কৰি পেলাইছে। কাৰণ এতিয়া প্ৰায়ে মোৰ মনলৈ এটা কবিতাৰ পংক্তি মনলৈ আহে, কৈ শুনাওঁ কিটো পংক্তি। The years like great black oxen thread the world, and I am broken by their passing feet. Bosarbur kola hargoru dore mor jibonok upore di khosoki ahil, aru moi hei kola hargoru khosokor tolot ভৰিৰ তলত ভাঙি পৰিছোঁ।
1: ইমান নিৰাশ হৈ কথা ক'লে ভাল নালাগে।
0: নহয়, তোমালোকৰ মৰম চেনেহ, আশীৰ্বাদ, সকলোৰে আশীৰ্বাদ লৈ মই নিশ্চয় আশাৰ পৰা, নিজে আশা কৰাৰ পৰা আঁতৰি নাযাওঁ, কিন্তু এনেধৰণৰ ভাব অহাও স্বাভাৱিক এইটো বয়স।
1: নহয়, এতিয়া আমি বিচাৰোঁ যে আপোনাৰ যিখিনি পৰিকল্পনা সেইখিনি সম্পূৰ্ণ হওক, তেতিয়া আপুনি আৰু উৎসাহ পাব জীয়াই থাকিবৰ কাৰণে, আপোনাৰ আগ্ৰহ হ'ব, আমি সেইটোহে কামনা কৰোঁ।
0: তোমাৰ মুখত ফুল চন্দন পৰক কমল, মই আশা কৰিছোঁ তোমালোকৰ শুভেচ্ছা তোমালোকৰ সদিচ্ছাৰে মোৰ জীৱনৰ বাকীকেইটা দিনত মই সৃষ্টিকৰ্মত নিজকে নিয়োজিত কৰি ৰাখিব পাৰিম আৰু তুমি আশা কৰাৰ দৰে আশাক লৈয়ে মই বাকীকেইটা দিন অতিবাহিত কৰিব পাৰিম।
1: অৰুণ দা, আপোনাৰ ইমান কৰ্মব্যস্ততাৰ মাজতো আপোনাৰ জীৱনটো সম্ভৱভাৱে জানিবৰ কাৰণে আমাক ইমানখিনি সময় দিয়াৰ বাবে আপোনালৈ অশেষ ধন্যবাদ জনাইছোঁ।
0: ধন্যবাদ মই গ্ৰহণ কৰিছোঁ, কিন্তু ধন্যবাদতকৈও এই আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰত মই যিটো কেন্দ্ৰক মই মোৰ দ্বিতীয়খন ঘৰ বুলি ভাবোঁ, এই ঘৰখনৰ লগত মোৰ সম্পৰ্ক মোৰ আমৰণ মই থাকিব বুলি মই আশা কৰিছোঁ।
1: ধন্যবাদ অৰুণদা।
2: ইমান পৰে ৰেডিঅ' আত্মকথা সোঁৱৰণীৰ বালিচৰ অনুষ্ঠানত নাট্যকাৰ, ঔপন্যাসিক, সাহিত্য একাডেমী, সংগীত নাটক একাডেমী, অসম উপত্যকা সাহিত্য বঁটা, আকাশবাণীৰ ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় একাধিক বঁটা আৰু সন্মানৰে বিভূষিত অৰুণ শৰ্মাৰ অনাতাঁৰ আত্মকথাৰ ষষ্ঠ তথা অন্তিম খণ্ডটি শুনিলে। তেখেতৰ সৈতে কথা পাতিলে কমল শৰ্মাই। এই অনুষ্ঠানটি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা সংগ্ৰহ কৰা হৈছিল।
3: ৰেডিঅ' আত্মকথা সোঁৱৰণীৰ বালিচৰ শুনিলে। এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহাৰ্টছত এয়া আকাশবাণী নগাঁও। খন্তেক পিছতেই 7 বজাত নিয়োগ বাতৰি আৰু 7:05 অসমীয়া বাতৰি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত নরূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাক চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, খন্তেক পাছতে বাতৰি শুনিবলৈ পাব।
3: এয়া আকাশবাণী। বাতৰি সৈতে মই কুমাৰ ডেভিড দাস। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহত আছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আজি এদিনীয়া ভ্ৰমণসূচীৰে ৰাজস্থান আৰু গুজৰাটলৈ ৰাওনা হ'ব। ভাৰতে চলিত বৰ্ষত $1 ট্ৰিলিয়ন মূল্যৰ সামগ্ৰী ৰপ্তানিৰ লক্ষ্য লৈছে বুলি কেন্দ্ৰীয় বাণিজ্য আৰু উদ্যোগ মন্ত্ৰী পীয়ুষ গোৱেলে প্ৰকাশ কৰিছে। ৰপ্তানিৰ জৰিয়তে অসমৰ অৰ্থনীতি শক্তিশালী আৰু বাণিজ্যিক শৃংখল গঢ়ি তোলাৰ দিশত অৰিহণা আগবঢ়াব বুলি মন্ত্ৰী বিমল বৰাই মন্তব্য কৰিছে। প্ৰতিদিনে জম্মুলৈ অহা হাজাৰ হাজাৰ তীৰ্থযাত্ৰীয়ে বাৰ্ষিক অমৰনাথ যাত্ৰাক বিশেষ গতি দিছে আৰু বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আৰ্জেণ্টিনাই কেপ ভাৰ্ডিক আৰু ইজিপ্তে অষ্ট্ৰেলিয়াক পৰাস্ত কৰিছে।

অনুষ্ঠানত সেয়া আছিল আশা ভোসলে বোলছবি মুজে জিনেডো। শ্রোতাই মূর্ছনা শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের পৰা। অনুষ্ঠানত এইবাৰিয়া মহম্মদ রফি বোলছবি গঙ্গা যমুনা।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো হেমেন দাসৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা হীৰেণ ভট্টাচাৰ্যৰ, প্ৰযোজনা শংকৰ দাসৰ।

শ্রোতাই ইমান পরে বিবিধ ভারতীর মনোরঞ্জনমূলক অনুষ্ঠানসমূহ শুনিলে। এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহার্জত আকাশবাণী নগাঁও। এতিয়া আগবঢ়াবলৈ লৈছো যুবক যুবতী

প্রিয় শ্রোতা, বোলছবির অনুষ্ঠান শুনি ভাল পাওয়া বলে আমাক বিভিন্নজনে জনাইছে। মধ্য অসম রেডিও শ্রোতা সংঘয় জনাইছে, দক্ষিণ হুতার গাঁৱৰ মাধব হাজরিকা আর মামনি হাজরিকায় আমাক জনাইছে যে তেওঁলোকে আমার অনুষ্ঠান শুনি ভাল পেলে। নিশ্চয় আমার অনুষ্ঠান শুনি থাকিব আর আপনার যোগাত্মক বার্তায় আমাক অনুষ্ঠান প্রসারণ যথেষ্ট সহায় করে। পরবর্তী সময়ত নিশ্চয় আপনার নাম লম। পুনের আমালৈ জনাইছে জাজরীর মিলেশ্বর ডেকায়, অশেষ ধন্যবাদ আপনার। আমার অনুষ্ঠান শুনি থাকিব আর এনে ধরনের বার্তা প্রেরণ করে থাকিব।